বিখ্যাত গুড স্কুলস অল অল গুড হেলথ সার্ভিসেস ইমি ইমি লো এম লো অলিয়ার কাউন্সিল অলি কাম মো অটোনমাস লো স্ট্রাকচার ওয়ে কাম আউট লো কাফমানি কাম দা লো পরিঞ্জি কো তান লিয়ার কাউন্সিল ইউ মাস্ট বি ওয়ান স্ট্রাকচার ওয়ে এমি ট্রান্সপারেন্ট অ্যাকাউন্টেবল মো এমি রোবাস্ট লো ওয়ে ওয়ে ইসবে প্রোভাইড দেম সার্ভিস ইকো বাক লো পিপল লো লেভেল লো গ্রাসরুট আমি না ও ওয়ান মো ইমি ওয়ান দেম লুক ইয়াপেন মো ওয়ান দেম সে পুসি মিসাই মেকে মি ইয়াপেন বাই 2030 সাবে সে মি ওয়ান পিপল আ প্রোগ্রাম ওয়ান পিপল আ ওয়ার্ক পে অলসো বন লা প্রভিন্স এভরিওয়ান ই মাস্ট কাম টু গেট আপ লো ইমি ওয়ার্ক আন্ডারনিথ লো এনএসটিবি ও এমি রোড ম্যাপ লো ইমি এমি কম্পাস লো ইমি লো ইমি কেম সো আছে ইমি কারমত ইমপ্লিমেন্ট এম অলগতা থ্রি পিলার্স উই স্টাবিন চাইল লো এনএসটিবি এম লো কেম সো আছে বাই 2030 ইমি সাবে সেলিব্রেট এম 150 ইয়ার জুবিলি লো মাকে মল অ্যাচিভমেন্টস লো ইমি আদারওয়াইজ I think program play me blow yeah blow 17 play e tok full up about innovation I mean one main the topic we some said lo team we believe to me blow me so also sustainable growth play me and we look how we so improve we strengthen them maybe me one them got one strong fair one strong fair province law all time to come but otherwise meetings say what them all recent activities will happen inside the province where since we become in 2024 where even like make a more visit go around low all the councils with them or with the councillors meetings will be me we you will stop come close up low probably 50% low all rating we mean say but maybe we go 50% low when we want to achieve we achieve finish and ইমি গাত আনাদা 50% ব্লক ওয়াল সি মি তালেম সে ইয়েস ইত্রু সে প্রবেন সে মিস্টার প্লো হেড প্লো ক্যাপিটাল বাট ই গাত ফুল আপ সার্ভিসেস উইদিন ইমি না মো লাইফ আতে ইয়াল সে মিকে মানে এক্সাম্পল মিস স্থানীয় বা ইমি লুক লুক আউট সাইড উইন্ডো ব্লুমি বা মি লুক ওয়ান এরিয়া লুক লাম তামালাসি লোতে বা গরে আনো মো প্লেসে ই গরে মো সে মিসে ইস্ট টক পট ওয়ান ওয়ান প্লেস লো বিবি লো পাঙ্গিস ওয়ে মি মো মো পেতা ইমো লেলবেট মা ইমো মুগুত মো পেতে মো গাতা লো তামালাসি বিতারে মো সেন্স ওয়ে people only population only developed shape accessibility blocked up low water or the electricity and no one better than what every time and even though is the capital and means that we should make some all time from me about time say se, if I must go engage with them all the land owners from making some very much clear about issue of making the people who only come to live in Malaysia only mask as some service roti kon da player ya no good only track am Malaysia come down low main call da ya sometime or mama only go sick to mask ওলি কারণ কি লোট ওল ওল সামনি মিবেন আন্দাবলো মান প্লেস না ওই কামকু ফিনিস ওতেম সিমেন্ট রোড বিস্তা কন দা পেয়া থ্যাংক ইউ লোল গাথা সামলা এমপি সলি গাথা হাত ওইলি ন ওল এমপি প্লে ফাতে রুয়েল বাট ওলি কাম মুবলো মেগেম সাম হেল্প লুটি বলে প্লেস ওল তিনি ওল সেমেন মি ওয়ান দেম পে ইমি স্টিল গাছ সাম এরিয়াস ওই নিট তো ইমাসা ও এম গুট আনমি মি ওয়ান দেম সে ফাতে রিং রোড দে ইমাস বি কমপ্লিটলি তাসিল লো ওয়ান স্ট্যান্ডার্ড quality work whereby it's been sustained long time lo you mean got one them one tassel road lo 6 months no more one every any campe you miss the pam pam lo lo come you know kuja and then you got some more something lo beautify road lo safety at you must come to the program lo lo sema tourism we miss attending them be even our main infrastructure no minute man then you got ap you got airport lo la man be we is up erosion is up the motor main strip we planes of land lem and immediate blood recent to them blood reclaim them back e potiamo putuman semulla wo for jetty blood kata lo laman laman based street lo e seven sem blood kata kapu si police up point jetty mo kapu mo even lo south tp to make him some jetty lo police up sabe karam ul boat ni deliver lo police mo so small boat we ul civil is up calling lem e run lo ep ul me I must cut one scoping must lo police up lo ওগতালো মারতাই মলি ওকতে মিবলা লেম প্রবলে সব তুগতা লো মিবলাই পুতু মনি চাচা ইন প্লেস কাটো নিবলাই পোতে মে আলো তোমালি লো লো সাউথ এপি ও এমপি চন স্টিলি আমি ফিনিশিং ফিনিশ আর নিগুত লো ইমি আপগ্রেডম লো ওয়ান আউট লেভেল লো এমজি সবে কেটা ফর দ্যাট সার্ভিস আর ইমি কাম লো তোয়াই সমাক নি তো লুক লুক লো এপোর্ট লো পেলে ও নি ওয়ান লং টাইম স্টোরি আর
But you may still talk about it yet. And then you may need to put in 132 down low passage, low salt water, low by all people at the mall is of accessing service plus ship to low one way.